아, 워사 치격까까까 치격까까까 치격까까 치격까까 치격까까 아, 쓰다 쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄쳄